0: ला
1: হ্যালো কাকা, রাম রাম স্যার।
0: এ রাম রাম সাই, রাম রাম সাই, আব্রো নাও ভিজো কোকে নির গাও ভিজো।
1: মনোজ মেঘল বল, শ্রী বালাজি।
0: হ্যাঁ মনোজ ভাই, বালাজি মে কই গেরো?
1: পড়াই করাতা তা।
0: এ গিজি বড়ো মারে বেজা
1: 11th ক্লাস মে।
0: আ গিজি গিলা সব হাউল বিদারি কাকি নি।
1: ইয়ারুই।
0: ও হাউ। এ জোগা বড়ো জোগা লিগো মাই ডাঙ্গার পরিবার কা নাম উঁচা করো বেচারে।
1: হ্যাঁ কাকা জি।
0: এ দিন প্রোগ্রাম কে যোগ লাগে রে?
1: প্রোগ্রাম বহুত বড়িয়া লাগে, লেকিন ফোন নেই লাগ রিও।
0: ও আজ লাইও হজা উড়ি উগি। ওর বাবা মমি কাই করতে তোমারে?
1: পাপা তো ইন্টারলো কাম করে, খজড়া মে মমি কি নেই করে।
0: আজ ও এ ভাই রে।
1: হ্যাঁ।
0: এ দেখ বেচারে কে ঘর মে জি কা মোটা বেঙ্গো আদর মান করনো জিজি। ও
1: হ্যাঁ
0: হ্যাঁ। এ লুনি ভাই
2: কাই কো কাকা?
0: এ ভাই বিজে লে গিয়ে তোরা ইনকো বাজ করো কে বুজুর্গো কা মান সম্মান কেসে করতা হে।
2: হ্যালো
1: হ্যালো রমাই জি, রাম রাম।
2: রাম রাম স্যার, রাম রাম স্যার। মার ওর কেউড়ো করো কই? মা কে বড় কাম করে যে কর লো।
1: আও
2: এ বিনা কাম বারে ফির নে কোন যাও?
1: স্কুল যাও,
2: স্কুল আর স্কুল হই দা ঘরে। এর জাদা তর তে যে কো এক ফোন কোন চলো?
1: এ গাড়ি পে তো
2: পুছো সাই।
1: এসি কোন চিজ হে জো আগে সে ভগবান নে বানাই হো, পিছে সে ইনসান নে?
2: এ ও তো বড় ঝকড়ি হতি হে।
1: হ্যাঁ সহি হে।
2: ওট গাড়ো, বড় গাড়ো।
1: হ্যাঁ।
2: ওর প্রোগ্রাম কেডো লাগে থানে?
1: প্রোগ্রাম বহুত আচ্ছা লাগে।
2: এ তে পড় লিখ পর আর কাই বনলা?
1: আইএস অফিসার।
2: আরে বাসা বাজন, আজ বতাও কাই উনাওয়া?
1: হ্যাঁ শোনো, তেজ রাজ।